0: জয়পুর রেডিও, আপনার আওয়াজ, আপনার পরিচয়, শুনতে থাকুন বন্ধুগণ জয়পুর রেডিও।
1: আপনি আওয়াজ কা জাদু, কেসে রহে খুদ পর কাবু, জয়পুর রেডিও আপনি পহচান।

0: জয়পুর রেডিও, আপনার আওয়াজ, আপনার পরিচয়। শুনতে থাকুন বন্ধুগণ জয়পুর রেডিও।
1: আপনি আওয়াজ কা জাদু কেসে রহে খুদ পর কাবু। জয়পুর রেডিও আপনি পহচান।
2: তমা বুধি রায়ো জয়পুর রেডিও তে ভক্তি আরাধনা।